পান্ডা সামদাং আজেকতে আলু কপম তুমি বা পি কে খে বং শিকসাম্বারী ইউমা সাম্য সামদং ইয়েকা পান হা ইউ খু আবির আংবা শিকসাম্বারী ইউমা সাম্যরেন ইংসুমা কোয়েম্বা পান নু ইট নিম ইয়ামনিং হা ইউ খু আবির আংবা ইয়াম তাইম ইউমা সাম্য ইন চকমেম্বু ওগেম চকমারা তিমা বং সুজা পান হা ইউ খু আবির ওয়া কন কেরেক পায়া পান হা খেমলা বা খেমলা মাসি রে খেপসুমং কুসিং নিতুমং আনি ইউমা সাম্য ইন ওগেম চৌগুম লি সুজা পান ইউখুংল তুমি বা পি কে খে বং ইংসুমা বা পান হা ইউখু আবৃত মো লুম্বু কুদিম কুদিম নগেন তোন্দুংলা আইন বা নিংসা ইসোম তাজিং খা কুমুই নাপসুং নগেন।